দ্য ইন্দুস্তির জনক্রেতা মেত্র মন্তরী পর্যাঞ্জন ইন্দুস্তরিঞ্জ পিউসগর হরিণী মমুজাই কুঞ্জুগান রশ্মি সজমা তিগাহরিকরঞ্জন ইংরিশ মনুজুঞ্জ ডক্টর এস জয়শঙ্কর বর্তমান মনুজু করিয়া সজতন চ হিউন ডিসিয় ইয়মন্যরুকন পঙ্গুয়াতন হবুগান ইন্ডিয়া করিয়া সজতন জিতঙ্গা বুধবগৈ তন্তঙ্গম দুনিয়া ওমান মঙ্গ উমুমকান পম্বুকান করিডর মেরিচিম সমন্তরা ইয়ং মজিন্তি সজাথরমুচ এরপা মঙ্গলামি কগজম্বং পানাস ইয়ং মোমচকন রেকর অর্গানিসাসি কসতন দুনিয়া আতউয়ে হা হো মন্যবুতন্য সবগি দরদ কসতন জন্দজম চুন্নন পেজ দুনিয়া টুন্টি টুন্টি উনিতা ইচেচে ইন্ডিয়া আকন মঙ্গ হড়পি বঙ্গজদেশ তজম পতঞ্জিগন গ্রুপা ডি এমিরেটস অল চাফর মানচেস্টার আরিনি ডমিকান তাড়িওয়ার্তা বৃত্তা বরিকুতনা মিউজিক ইনস্ট্রুমেন্টাইয়া নিগমাতাইয়া